0: কু তকোর থি কমনুই মি আনা পুশ্রী অল ইন্ডিয়া রেডিও কয় মানো আউসং জঙ্গালিয়াস পা তান আরোয়া ইবাস নৌ নৌ শিলুম আকি পা সুশ্রী আকাশবাণী কয় মা চঙা কানাম লা কিসগর থানা চৌশিয়া কুদা তংদিপাং ইবা উদক নৌ তা নদন সিনসাক সুমনের থানাসন আউরমি আউ উশিয়া কাপো কতাসনা মচিমপির আসর আই কদি মচিমপিদর কিচি মেরাখা আকি নৌ আসন আউশিয়া রনুকা নায়া ফিলামের
1: ইবা সিনজক সমা সোসে কানম মাউঙ্গা গাছ বাদমা কারাম পলার ইবা তাসন দমা জেন দিয়া মাই লাং দর আসন আওয়ার দমি আসন ওসে কতাসনা চুম্পি সাদমা তুং তি পং থিবা মরাজে আসনু কি পি ওসে মিম জলা আসর পি ওসে ইয়া কাঙা তুং তি পং তা আঙা তসলা
0: কিদং কিপুং নং তালিসা চরাবুর মে নাকামিস আসর ইংলিশ উশিয়া গিদং টিমবা তানোরদন জিমপিয়ার ইবা চঙা তানোর মে আউ উশিয়া মঙ্গাজগ সিদি দাসা নিবু পিলামের নয়া কুমা ইবা উনক নং জিয়া শের
1: নয়া শিবাজি কারা শিতাব থান কিন পালালা সুন্দা কি বা লম্বা আই খালিয়ার ই তো মাদামাজি ও মসরা